এথর সিংহম কথাচিত্রর কুণাল গাঞ্জাওয়ালা এবং রিচা শর্মা কণ্ঠে শুণন্তু এই গীতটি। অজয় অতুল সঙ্গীত নির্দেশনায় গীত রচনা সোনন্দ কিরকিরি।

কার্যক্রম শেষ দিয়ে টাইগার সিনেমা তো শুনুন গীত কণ্ঠ দিয়েছেন আরএস কুমার আর তপু মিশ্র গীত রচনা দেবীদত্ত মহান্তি সঙ্গীত নির্দেশনা গুডলি রথ।

শ্রোতামানে কার্যক্রম শুনুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু মূল কর্মা সম্বলপুরী গীতর কার্যক্রম পহলা আসন শুনমা এই গীত কণ্ঠদান করছেন নিরাকার দেহুরী গীত লিখছেন শিবশঙ্কর প্রধান।

পহলা আসুন শুনমা এই গীত কণ্ঠদান করছেন অরিজিৎ সিং, সঙ্গীত হয়েছেন মিথুন, গীতকে লিখছেন মনোজ মুন্তাশির, সিনেমা হাফ গার্লফ্রেন্ড।

পরবর্তী গীতটা অমল মল্লিক অরমান মল্লিক আর পলক মুচ্ছলঙ্ক কণ্ঠতে শুনুন। সঙ্গীতকার অমল মল্লিক, গীতিকার মনোজ যাদব, সিনেমা সনমরে।

শেষে অঙ্কিত তিওয়ারিঙ্কর কণ্ঠতি ইগীত শুনমা, গীতিকার ময়ূরপুরী, সঙ্গীতকার হিমেশ রেশমিয়া, সিনেমা অলিজ ওয়েল।

ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରସାରିତ ହେଉଛି ମିଡିୟମ 317.5 মিটার তথা 945 কিলোহর যোগে এফএম 101 মেগাহার্জ এবং নিউজন এআইআর আপ মাধ্যমে প্রচার করছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথমে অগ্নিপথ কথাচিত্রর এই গীতটি শুনন্তু। সঙ্গীত নির্দেশনা অজয় অতুল, গীত রচনা অমিতা ভট্টাচার্য, কণ্ঠশিল্পী রূপকুমার রাথোড়।

0: তা পূর্বরু এই বিজ্ঞাপন।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তালঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই

0: চি কামনার
1: হাই
0: আসিন কাটে বাসন কালা কামনার এক চাটিয়া কামনার চেনার এক ঘরিয়া কামনার চেনার আগ কথা বাদ মা মান্না কথা আর অনটা জিনিস সবুঠু মানে বাড়কা জিনিস যে আকুন নাম আকা যে নামা ছিঙ্কনা নু আর জীবাণুবোধ কালে অন্টা হালাসি আর অন্টা হালাসি মানে গে অন্টা পরিবার নু যদি মানজা হলে গভর্নমেন্ট ইন্দের কাম কিছু আকুন যে পরিবার নু যেতক বি সদস্য রানার জামার গে প্রিভেন্টিভ মেডিসিন চালনার
1: আচ্ছা
0: জামার মহর অন্টানটা ডোজ মাসে মানে ছোটে হাত দুনতি বাড়কা তো আর নামহা কর্তব্য মাঞ্জা আবডারিং কাটে বানিকি যেহেতু অন্টা আলাস কি নে কুষ্ঠরোগ মাঞ্জাস করাস আস মানসিক স্তর নু বহুত হি দুর্বল মান্নার কানা আদগি লাগে জামারিন অনুরোধ আর বিনতি রাই আঙ্ঘায় যে আবডারিন সপোর্ট কামা আবডারিন তেঙ্গা যে ইন্দেরি মা মানি মোরাল সপোর্ট চা মেন্টাল সপোর্ট চা আর মেডিসিন বন কন্টিনিউ পুরা কমপ্লিট কামনা তক মোহনারে
1: নিশ্চিত ভাবে
0: মাল্লা হলে অহন যদি বিকলাঙ্গ মাঞ্জাকেরা হলে আদ আর কিরাপালা পল্লি বুদ্ধি লাগে আসিন সপোর্ট কামা আর নামা ই কর্তব্য জামা মিশিগিরি আলারিন সপোর্ট কামনা আ কুখষ্ট রোগীসিন সপোর্ট কামনা দরকার
1: দরকার দু হলে আরুনটা কথা ইসান তেঙ্গর যে যেন মাদার মুটকা হুয়া না নেকি যদি মাঞ্জাকের কিছি হলে আজকে ওটা স্পেসিফিক ওটা পিরিয়ড রাই ওটা কোর্স রাই হন্যে কা যেতকি দিন তাক র ভল মান্না তো হন্যে মহা বেঁদনার এদের ইদকে চিকিৎসা বোধ
0: মানলাম লাগে তাঙ্কা ওটা কোর্স রে এখন যে সে তেঙ্কা নেনকা দুই প্রকার কুষ্ঠ রোগী অ্যাকচুয়ালি মানে ডাক্তার জামার আদিন এয়ারনার দুই প্রকার অন্টাস কি যদি কম ছৌর কিংবা একিন্স কি অন্টা নস বদ কাটে ফুলরা কির কি নাস গুঠি হলে আবডার গে ছ মাসিয়া চালনার আর ছৌ বদ দাগ যদি পাঞ্চেটান্তি অধিকার রে আর অন্টা নসটি অধিকা বদ যদি ফুলরকির নাস বদ হলে আবডার গে বর্ষিকিয়া প্যাকেজ রে
1: আচ্ছা
0: আজ বর্ষে কে মহস মহস যেনতা হলে বি আ ভিতরে যদি টেস্ট কামর আবডার টেস্ট কি কামনার আজ যদি নেগেটিভ উরখা হলে ঠিক রে অসুবিধা কিছু নেই যদি ফের পজিটিভ মঞ্জা হলে আদিন ফের আরু কিছু মহিনা এক্সটেনশন কামনার
1: আদা ই জেন নামে ডাক্তার আগে ঘর যার পরামর্শ চিওর আই কালা টেস্ট
0: আবডার এরর আরু তেঙ্গর আর হিসাব নো
1: হলে আরুনটা কথা ইসান যে ই জেন মন্দারবন মোহর যদি অনুল তামে যদি ভুল মাঞ্জা কেরা কাম অদির চার কায় কাতরা পাহি বুঙ্কানার কায় কাতরা কের কানার যে মহা পল্লিয়ার হলে হুস্তি এদের তাহে অসুবিধা মানিত কা তাহে নান্নুলা মকুন হি চালরি
0: কাজিস অসুবিধা কিছি মা মানে অসুবিধা কিছি মানে আদ আদিন নান্নুলা কন্টিনিউ মানো মানে কিছি না ব্যাগে যদি গ্যাপ মাঞ্জা কেরা 5 দিন 7 দিন হলে আদিন ডাক্তার জি বানকরি পরামর্শ হর এক লাইন দের মোহর আ হিসাব না আদিন হর
1: হর হলে যাহা বি মান্না নামে কুষ্ঠ রোগ একনে গ্রি নামে সমাজতি দূর মানো আজকে লাগান্তা সরকার ভি চিন্তা না লিয়ার নামে ভি গটি কর্তব্য আতিলি হলে প্রকৃতি যদি ই কুষ্ঠ রোগ বত নামে সমাজতি নাম যদি পুরা বিলকুল আজকে মূলপোচ কামচত বাগির যদি নাম ভাবত সরকারি যেন প্রোৎসাহন হোক কা তামে সচেতনতা যেন কার্যক্রম গুঠি আতিলি আজকে মাধ্যম নু তার সঙ্গে সঙ্গে নামে যদি পাড়া পাটকিন্তা আলারগে অন্টা সহযোগ র আরু যদি নাম হনে ভাবত হলে প্রকৃতির নামে গুটি এদের কামা খাত্র ডাক্তার হিসাব নু নিমে এদের মানে পরামর্শ চিওর
0: সবসে পহলা তা নেখায় এন্দ্রিন ভি লাগালি ডাউট লাগালি বা এলসকা লাগালি কা আঙ্ঘা শরীর নো এন্দ্রিন অন্টা ছৌ রাখি তুরন্ত ডাক্তার কি পরামর্শ কামর এক নম্বর আন্তি সেকেন্ড মঞ্জা কা যেতক ভি মেডিসিন মোহানার আপনার জামার কমপ্লিট কামর মানে এম বহুত এরকাদাম পেসেন্ট জামারিন রোগী জামারিন কুষ্ঠ রোগের মেন্দার মোহানার আধা মোহনার আর আম্বনার চিনার ইন্দরকে কা মাঝা মাঝে নো অহন অহন রিয়াকশন ভি মানে তা একা পাকে যদি হন্যে মাঞ্জা হলে তুরন্ত আবডার ডাক্তার সি পরামর্শ হর আনতি আবডার জেসে তেঙ্গর আ হিসাব নো মেডিসিন বন কমপ্লিট কামা খাতর মুঞ্জা খাতর যদি আধা নু ইয়েচার হলে আদ আরোহন হি বারো দারু ফের আরোহন মানা বহু চান্স রে হুদগি লাগে যেহেতু মান্দার মহাল দাস মানে আদিন পুরা মুঞ্জসি মুঞ্জস অন্য কামা খাতর
1: নিশ্চিত হবে হলে আরুনটা কথা যে যেহেতু নিম ইন্য বিভাগ নো আতলার যে রোগ বেমার মান্না আগলিনতে একানিকরি রোগ বেমার মা মানো আজকে লাগান সচেতনতা কামনা কথা
0: আমার ডিপার্টমেন্ট বট অ্যাকচুয়ালি হুদ
1: তো ই কথা যদি নাম আলোচনা কাম থালে ভিন ভিন রোগ বেমারি গুঠি আতলি আর নাম তাই না স্পেশালি ই কুষ্ঠ বেমারি গে লাগান আলোচনা নানা হলে প্রকৃতিতে ই কুষ্ঠ বেমারিন্তি বাচরা গে লাগান ଏକାନେକରି ତାଙ୍କେ ଜୀବନଶୈଳୀ ବନ୍ ଆଖିଲି ହସ୍, ଏକାନେକରି ତାଙ୍କେ ଜୀବନଯାପନ କାମସ୍, ତାକି ଇ ପ୍ରକାର ବେମାରୀ ଯେନ୍ ମାନ୍ନାକେ ସମ୍ଭାବନା ରାଜକୁ ହିଁ ଅର୍ଥାତ୍ ମା ମାନ ଆର୍ ସୁସ୍ଥ ରସ୍ ତାଙ୍କେ ଜୀବନଶୈଳୀ ବୋଧ ଏକାନେ ମାନ୍ନା କଥା ଆମେ ଯେତେ ରେ
0: ଯେହେତୁ ଏଇ ବେମାରୀ ଘି ମାନେ ଅଣ୍ଡା ଯେହେତୁ 5 ବର୍ଷ 6 ବର୍ଷ ପୁରା ନାମା ଶରୀର ନୁ ରାଇକେ ତା ଆଧି ଲାଗେନ୍ ଆଦ ବାଲତାରି ତାଙ୍କ ଲକ୍ଷଣ ହୁଏ ବାଲତାରି ହୁଦି ଲାଗେନ୍ ନା ମିନ୍ଦର କାମ ନା ଅଣ୍ଟା ଆଲାସ ଯଦି ନା ମାକାଦାତ କୁଷ୍ଠ ରୋଗୀସ୍ ବାନାଗେ ପରିବାର ନୁ ଯେତକ ଆଲାର ରାନାର ଆବଡ଼ାର ଜାମାର କିରି ମେଡ଼ିସିନ ମହନା କଥା ଯେନ୍ଟାକି ଆକୁନ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପଚାରି ଆରୁ ହାବଦାର ଯେତେବେଲେ ଜନମ ମାନାନାର ଆବଡ଼ାର ଅଣ୍ଟା BCG ଟୀକା ଚିଆ କାଲି ଆ ଟୀକା ବନ୍ଦ ଯେନ୍ତା ହେଲେ ବି ହର୍ ଇନ୍ଦରେ ବାନାଗେ ଆ ଟୀକା ବନ୍ଦ ଇ ଯେନ୍ ଜୀବାଣୁରେ ମାଇକ୍ରୋବ୍ୟାକ୍ଟେରିଅମ୍ ଲେପରା ଆଦଘି ହାନିନୁ ବି ଆଦ ମାନେ ରକ୍ଷା କାମୀ ହୁଦଗି ଲାଗେ ଜାମାରେ ଅନୁରୋଧ କି ଯେତକ ବି ରାନାର ହାତଦାର ଜନମ ମାନାନାର ଟୀକା ଠିକ୍ ସେ ହର୍ ଆରୁ ବାନେକିରି ରର୍
1: ନିଶ୍ଚିତ ଭାବେ ତ ଯାହା ତେଙ୍କାର ଯେ ନାମେ ଯେନ୍ ଡାକ୍ତରୀ ପରାମର୍ଶ ଆତିଲି ଆବନ ହି ନାମ ଭଲ କାମ ତାରୁ ନାମେ ଜୀବନ ଆଗଲି ହତ୍ ଆରୁ ନାମେ ବି ଅଣ୍ଟା କର୍ତ୍ତବ୍ୟ ଯେ ଏକାନେକିରି ନାମେ ସମାଜ ନୁ ଯଦି କୁଷ୍ଠ ରୋଗୀ ସଣ୍ଟା ଆତଲଦାସ ହେଲେ ରୋଗ ବନ ନାମ ହାଣତ ହେଲେ ଆଲାସିନ ମାନଲା ଆଲାସିନ ସେବା ଯତ୍ନ ନିନ ତାଙ୍କ ସାନ୍ତ୍ୱନା ଚିଅ ତାର ତାଙ୍କ ସ୍ନେହ ମମତା ତାଙ୍ଗା ବି ଚିଆ ଖାତ୍ର ତାକି ଆସ୍ ବି ନାମେ ପରିବର୍ତ୍ତନଟା ଆଲାସ ଆସ୍ ଗେ ତାଙ୍କେ ମାନସିକ ଯେନ୍ତା ମାନେ ଦୁର୍ବଳ ମା ମାନସ କସ୍ କା ଡିପ୍ରେସ୍ ମା ମାନସ କସ୍ ଆ କଥା ବି ନାମ ଚିନ୍ତା କାମନା କଥା ଆଉ ନାମେ ଏଇ ପ୍ରକାର ଯଦି ସମ୍ପର୍କ ରହିଲେ ନାମ ସମାଜ ନା ବି ଠିକ୍ ହିସାବନୁ ଚାଲର ତାରୁ ନାମେ ଜୀବନ ଆଗଲି ହୁଆଙ୍ଗତ ତ ଯାହା ହୁଇନା ବାର୍ଷକାର ଆଉ ନିମ ଯେନ୍ତାକି କୁଷ୍ଠ ରୋଗ ଏକାନେ ଗୋଟେ ବଢ଼େଇଟେ ରୋଗ ଦୁ ଆରୁ ଇ ପ୍ରକାର ଯେନ୍ ଡଡ଼ନିଆ ରୋଗ ବୋଧ ମାଲ ମାନ ଯଦି ମାନଙ୍କୁ ନାମେ ଏନ୍ଦିର କର୍ତ୍ତବ୍ୟ ଆସିଲି ଆରୁ ଇ ବେମାରତି ଏକାନେକିରି ନାମ ମୁକୁଲାରତ ଆ କଥାନ ସୁନ୍ଦର ଭାବେ ତେଙ୍କାର ତା ଯାହା ବି ନାମେ ଭାଇ ଭଉଣୀ ଗୁଠିଆର ମେନାନାର ପ୍ରକୃତିରେ ତମେ ଚାହାନୁ ବି ଯଦି ହନେ ଯଦି କୁଷ୍ଠ ରୋଗକେ କିଛି ଯଦି ସୂଚନା ର ହେଲେ ଯାହା ନିମ ତେଙ୍କାର ଯେ ସମାଜରୁ ନାମେ ଏନ୍ଦିର କର୍ତ୍ତବ୍ୟ ଆଦାନ କାମନା କଥା ଆରୁ ଡାକ୍ତର ସେ ପରାମର୍ଶ ଠିକ୍ ସମୟାନୁ ହୁଆନା କଥା ତାକି ନାମ ଅଣ୍ଟା କଠାନୁ ଠିକ୍ ହିସାବରେ ନାମେ ଜିଆବନା ଖିଲି ହୁଆଙ୍ଗ ଧନ୍ୟବାଦ ନିମାନ ନିମେ ଉପସ୍ଥିତି ଗଲେ ଗାଁ ଜୁହାର
0: ଜୁହାର।

0: বজারুণি হেল কি তুমে ব্রজ ভনিতা
1: গো গোপাঙ্গনা
0: আহা
1: তুমি হচ্ছ নবযৌবনা
0: আচ্ছা আচ্ছা
1: মতে বৃদ্ধ বলি কেতে কথা কহি যাউছ
0: তাহিয়া তাপরা করুছ
1: মু তো মিনব মোর মিনময় হচ্ছি মোর ধর্ম
0: মোর বেউসা
1: মতে ক

শ্রোতা বন্ধু, এই 15 সূত্রী কার্যক্রমর মূল লক্ষ্য হেউছি অল্প সংখ্যক গোষ্ঠীঙ্ক পাইঁ শিক্ষা, নিযুক্তি, আবাস, স্বাস্থ্য, সুরক্ষা ও সমান অধিকার সুনিশ্চিত করিবা। অল্প সংখ্যক সমুদায়ের অবহেলিত ও দুর্বল বর্গ মানে যেমিতি বিভিন্ন সরকারি কল্যাণ যোজনার নিজের অংশদান দেইপারিবে তাহা ধ্যান দেওয়া। এই কার্যক্রমর মুখ্য উদ্দেশ্যগুড়িক হেলা শিক্ষার সুযোগ বৃদ্ধি করিবা, কেহি যেমিতি শিক্ষারু বঞ্চিত নহেবে তাহা নিশ্চিত করিবা, অল্প সংখ্যকঙ্কু আর্থিক কার্যকলাপ ও নিযুক্তিরে সমান অংশীদার করাইবা, যাহা মাধ্যমরে কি রোজগার, নিজ উদ্যম পাইঁ ঋণ সহায়তা ও রাজ্য এবং কেন্দ্র সরকারি নিযুক্তিরে অধিক সুযোগ দিয়া যাই পারিব। অল্প সংখ্যকঙ্ক জীবনযাপন অবস্থায় সুধার আনিবা, যাহা পাইঁ কি আধিকারিক ভাবে মূলদুয়া সংরচনা তথা উন্নতি যোজনার সেমানঙ্ক অংশদান নিশ্চিত করা যিব। এছাড়া সাম্প্রদায়িক অশান্তি ও হিংসাকু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করিবা।

0: এই শুভুচি মো কথা কোন শুভুচি না নাই মো
1: কোন
0: বুঝিল সে কথা
1: কো কথা
0: কো কথা কোন মো সেই কথা
1: সেই কথা কো কথা
0: মলা ভুলি গলনি তি কো কথা গোটিয়ে কথা তো মু তোমাকে শুয়া বলি হাজার থর কহুচি তথাপি তোমার মনে রহুনি সকালে কহুচি রাতিরে কহুচি কচেরি গলা বেলে কহুচি আউ কচেরি রু ফেরিলা সাঙ্গে সাঙ্গে বি কহুচি আউ কেতে থর কহলে তোমার মনে রহিব যে
1: আরে বাবা টিকে মনে পকে দিও কো কথাটা কহিছ এই হাজার থর ভিতরে তুমি তো মতে অতি কমরে 5000টা কথা কহিতিব তোমার এই যে পাটি খণ্ডক সে তো গোটায় পাটি নুহ অবিকল গোটায়
0: কোন
1: কহিবি
0: কুহ
1: না তুমি অভিমান করিব
0: না করিবিনি কুহ কুহ না
1: পাখক আস কহিবি
0: আসিলি কুহ
1: আহুরি পাখক
0: আসিলি এথর কুহ
1: আহুরি পাখক
0: বেশি কোন ছপরা হচ্ছে না কোন বা
1: আচ্ছা আচ্ছা এথর কহুছি বাহার কনেই থ
0: কাই কি
1: কি কাল দেখিব
0: দেখু এত ডর কাই কি বা মু কোন কাকু ডরিছি কি
1: হ্যাঁ সে কথা অবশ্য পুরা সরণা সত যেতে হেলে তমে এই গাঁর
0: ঝিও আ এই গাঁর বহু বাপা মা বাছি বাছি মোর না দেইছন্তি চম্পা এইয়া তো
1: নাটা সিনা চম্পা আউ পাটিটা
0: কোন মো পাটিটা
1: গোটায় কল গাওনা মানে গ্রাম ফোন
0: সত্যে গ্রাম ফোন
1: কোন মিছ কথা কইলি
0: হাও বাবা হেলা তমরি কথা হেলা মো পাটিটা গোটায় গ্রাম ফোন এথাক কইবটি কোন বুঝিল সে কথা
1: বেশ এইটি তো কথার গন্ঠি পড়িতলা কো কথা টিকে বুঝেই কুহ চম্পাবতী
0: কেতে থর তমকু কহিলুনি মো ভাই পাই গোটিয়ে কন্যা ঠিকনা কর দিও বলি তমর কো মনে রহুছে
1: হ্যাঁ হ্যাঁ এথর কো মনে পড়লা
0: কোন কন্যা ঠিকনা হেলা কোঠি বুঝিল
1: বুঝিলি আর কোঠি
0: আউ
1: বুঝিলে তো তুমি প্রথমে জানিবা কথা
0: এই সামান্য কথা তোমার দেই হই পারলে নেই তি তমে পরা এড়ে বড় কাকটপুর জমিদারঙ্কর নায়েব না ফায়েব কোন হইছ কন্যাটা ঠিকনা করি পারলনি
1: কন্যাটি কোন পড়িয়ারে কোঠি পড়ছি যে ধাই যাই গোটে আনিবি ইয়ে জীবন সৌদা কথাটি চম্পাবতী তুমি আকু এড়ে সহজ ভাব নাহি
0: আউ তমে বেলকু সহজ হই গলা নুয়ে হাত পাঁতারে মু থিলি বলি সিনা নেই আসিল যেমিতি মতে সহজরে আনিছ সেমিতি সহজরে মো ভাই পাই গোটায় কন্যা ঠিকনা করে দিও
1: তম কথা ও তম ভাই কথা কোন একা কথা চম্পা তমে জন্ম হই নথিল তম মা ও মো মা সত্য করা করি হইছিলে তম মা বিমলা দেই আর মো মা কমলা দেই তাঙ্ক ভুয়াশুণী বয়স বেড়ে দোল পূর্ণমী আম্ব বোল বসিছিল পরা
0: তম মা কমলা দেই এ মা শাশুঙ্ক না দইলি
1: মো মা কমলা দেই তম মা কু কহিলে
0: বাউল তমর যেবে এথরক ঝিয়টিয়ে হব তেবে মো মো
1: দিবুকু দেব সেইঠু তম মা বিমলা দেই উত্তর দেলে
0: হ্যাঁ বাউল নিশ্চয় দেবি সত্য সত্য সত্য ত্রিবার সত্য
1: এইথিরু বুঝ তমকু সহজরে আনিছি কি কষ্টরে আনিছি মো মা ও তম মা যদি সত্য করা করি হই নথান্তে তেবে তমে কি আর মু কি হ্যাঁ তমে শুনি খুশি হবে চম্পা তম ভাই পাই গোটা জায়গার কন্যা প্রায় ঠিকনা হই যাইছি
0: এই সত্যরে কোঠি কোঠি ঠিকনা হইছি
1: দুমদুমপুর রে
0: দুমদুমপুর রে সিয়ে পুনি কুয়াড়ে লবা
1: আম কাকটপুর এলাকারে খবর আসিছি কন্যাটির বয়স 17 চালিছি বিধবা মাটি অছি আর বড় ভাই বলরাম দাসে গাঁর অবধান
0: আচ্ছা কন্যার না
1: নিমা
0: ইহি ছি ছি ছি ইয়ে গোটায় কি নালো মা নাটা বড় বিচিকিটিয়া
1: অবশ্য তার কারণ অছি কন্যাটির উপর দুই ভাই লাগ লাগ রাম নাম সত্য হই যিবারু কন্যাটির জন্ম বেলে তার সুন্দর রূপ দেখি মা ভাবিলে আকু বি কালে জন্ম নেই যিব সেইথিপাই কন্যাটির না দেইথিলে নিমা অর্থাৎ নিম ভারি পিতা তেণু পিতা পদার্থকু জন্ম ছুইব নাহি কি কন্যা মরিব নাহি
0: তাহলে মু যাউছি
1: কোড়ে
0: খুশি খবর তা আগে টিকে মা কু জনাই দেই আসি
1: হ্যাঁ হ্যাঁ এ কথা পচারিও কছি যেতে হেলে তম ভাইঙ্কর অর্থাৎ মো অষ্টমী বন্ধুঙ্কর বাহাঘর খবরটি শীঘ্র কই দি আস শুভস্য শীঘ্রম